ভোর জি আরে আবে নি খাও নি তো ভোর খা লো ইসে তুম বোলা না মুছে নিকে বানে ফের দো হা যা কা কও।